0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: दिस इज बियांका दामिंग फ्रॉम द एनवीबी। ऑफ दिस मोमेंट zijn er geen bijzonderheden onderweg en tot zover de ANWB verkeersinformatie.
3: Dames en heren, hier volgt een dienstmededeling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Herhaling, de Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Einde dienstmededeling.